มาตั้งมาตั้งไงปีเลยคนไม่ละคนอะไรหมดนะทำไรบริษัทก็ชิบียนชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกย์ต่อไปจะตอนยาวดูเช่นแม่งมาในวันนี้คนทำไม่ได้คนน้ำหมดแล้วทำไม่ได้কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরলে নেপালকে নম্বর 1 হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হোনি আউ সিপিএন মত কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুনসুকে সং সস্তা মা বিক্রি এই আয়রা বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরা ভরপুর তো ইন্টারনেট ফোন জোড়ি ছাও আমার মনে রাগে ডাকে তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলেন ঝুষি তাও এ ফোন নম্বর 021 545 7887 98 4 35 541 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।